মহম্মদ রফি আর লতা মঙ্গেশকরের কণ্ঠত অপনাপন ছবিখনের পর অনুষ্ঠানত এইবারের এই গীতটি শুনাবলে লৈছো। গীতর কথা আনন্দ বক্সির আর গীতটির সংগীত করেছে লক্ষ্মীকান্ত প্যারিলালে।

শ্রোতাসকলে শুনি আছে গীতর নিয়মীয় অনুষ্ঠান মনোরঞ্জন। প্রিয় শ্রোতা, মনোরঞ্জনের শেষত শুনাবলৈ লৈছো কবীর সিং ছবিখনৰ পৰাই আরমান মালিকৰ কণ্ঠত এই গীতটি।

বই পড়ি আপনি নিশ্চয় ভাল পায়। উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভাৰতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.89।